0: স্বামী ছোট ভাগ্যে খোটো মেরেছে স্যার।
1: ভাগ্য খোটো এরকম তুমি জন্মে গেলেন গেলে ভাগ্য তো আপনি বরণ করছে
0: কোথায় স্যার বলে তুমি ভাগ্যে বড় সকিরা।